एंड अभिजीत सावंत को साथ दी है सुनिधि सुनिधि चौहान ने प्रख्यात साउंडट्रैक कप्तान बनकर पता ही ना चला का बोली एनीवे इवन टाइम चेक 12 ओवर 6 एंड फॉर नाउ द गुड नाइट द अवेंट इज नॉट फ्री यंग इट्स द बिगिन फ्रॉम द फोरआवन मुझे ik zeggen en ik heb ook een prachtige app ontvangen hier van mijn bhaiya Jos Sergio Messier. Hij geniet op dit moment ook van mijn bijdrage in de hitzone. Dankjewel Jos, dikke weekend. Have the most wonderful one. Ik hoop je snel te zien en bedankt voor je app. Jos Sergio Messier. Een van die diehards brothers van mij. Ik heb ready voor je uit Kahashuru. Kahagatam, ook een bekende film uit het jaar 2024. En in de lead vocals Varun Jain met Thawani Bhanushali. Ze doen samen Sahara.

0: A song with a tender touch, heart verwarmend. Yeah, dil ko chhu karte hai aur ghus jaate hai to dil mein hai na. Ik heb ready for you een gezellige pokoe. On the Beat of R.D. Burman komt uit een film van Rishi Kapoor en Neetu Singh. Ja, ja. Ze hebben samen gespeeld in Kill Kill Me. En uit die film dit prachtig lied. Kullam Kulla. Ja, ja. Kullam Kulla. What a song, what a song. Enjoy it. Enjoy your weekend and enjoy Ujala Radio. Enjoy the hit zone.
1: देखने दो
2: जल भी रहे हैं
1: अरे तो जलने दो
2: खुली सड़क है बाबा
1: तो क्या हुआ भाई
2: हाँ तो हट जाए